0: নৌননি দাই বনমা তো আগু লাগেছ নিবাও না যাও না
1: হো তো এটা চুরি না পড়বে সিংহ বনে থাকা হবে হো
2: হাম্রো বন হাম্রো ধন ডরলে বাটো জোগাউন গর জাতন বনমা ডরলে লাগাউন কানুনি অপরাধ হো ডরলে লাগেকো দেখেমা তুরন্ত নাজিকো বন কারণে বা সুরক্ষা নিকায়মা খবর গর বন যোগিয়ে মাত্র হানি যোগিন্ছ
3: অনুরোধক গণ্ডকী প্রদেশ সরকার মুখ্যমন্ত্রী তথা মন্ত্রী পরিষদ কার্যালয় প্রেস রেজিস্ট্রার কার্যালয় গণ্ডকী প্রদেশ পোখরা।